जी हम सब के सेवा करे। अलेन दोर अलेन आल द लेटर, दोर अलेन आल द लेटर रा van Ram uit te spreken, verdwijnt de bergen van zonde. Alleen het letter Ra van Ram uit te spreken, verdwijnt de berg van zonden. Tomere dosto lekar to deko, Ram naam, Ram ka naam lekar to deko.

रातन नेमस स्नाक्स सेंट्रल प्लेन ओवर। आप सुनिए भैया, मोस मोस मोस रातन नेमस साफ़ सेंट्रल प्लेन ओवर एक सीस दार स्प्रिंगन आज एक नार हविस हा। या रईस वेक के बात है मेरे प्यारे सुनने वालों, साफ़ सी हीर कंटिन्यू रातन सेक्टन ऑन द नेमर आन हेड बोहार्ट प्लेन die liever anoniem wil blijven. Het is een beginnende probleem, legt hij uit. Inmiddels heeft het rattenprobleem op het Bogartplein ook de publiek bereik. Wij Rijswijk is de gemeenteraad wil van de verantwoordelijke wethouder wetten de gemeenteraad wij Rijswijk wil van de gemeente verantwoordelijk wethouder weten hoe het zit met de gezondheidsrisico voor inwoners.

म्यूजिक फरमासी दिले नादान। जिंदगी कभी मुश्किल तो कभी आसान होता है ना, कभी उफ तो कभी वाह होता है। ना बदलो कभी अपने स्माइल, ना कभी बदलो अपना स्माइल, क्योंकि इससे हर मुश्किल आसान होता है। Probeer af en toe stiekem te glimlachen. Laat de verdedigingsmechanismen van je hart varen. Je leven zal opbloeien. Neem de tijd voor jezelf. Echt, neem de tijd voor uzelf. Het leven is soms moeilijk, soms makkelijk. Soms is het oei en soms is het geweldig. Verander nooit je glimlach, want die maakt elke mogelijkheid draaglijker.

बारह बजने में मेरे प्यारे सुनने वालों, शनिवार का प्रोग्राम आपके लिए पेश हो रहा है। एक्सप्लोसिव बाय युवलीर फॉर ओरसाक मेट कोबरा एंड फ्लैश एंड ब्रांड बार फ्लुइस्ट ऑफ डेन हाग के समाचार। Twee flessen met brandbare vloeistof en een cobra. Daarmee heeft een man een explosie veroorzaakt bij een juwelierzaak in Den Haag. Oh yes, op camerabeelden met vastleggen karrelen. Op de camerabeelden is te zien hoe hij het explosie vanaf zijn fatbike aansteekt en neerzet. Het doelwit van de explosie is juwelier Diva Gold aan de Dierensalon in Den Haag.

0: हरे काम के लिए 2047।
1: अद्वकात कांतोर आनंद राम सूद वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
2: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
5: Wingtech heeft in China een rechtszaak aangespannen tegen de Nederlandse chipfabrikant Nexperia en een aantal bestuurders. Nexperia is een dochterbedrijf van Wingtech, maar de ondernemingen zijn sinds vorig jaar verwikkeld in een flinke ruzie over de controle van de chipmaker, waar ook een verlies mee is gemoeid van 1 miljard euro. De jongen die wordt verdacht van een telefonische bedreiging tegen een Joodse school in Amsterdam blijft 3 dagen langer vastzitten. Wat de bedreiging precies inhield, wil de politie niet zeggen. Het onderzoek is nog niet afgerond. In maart dit jaar ontplofte er bij de school een explosief en moesten leerlingen een dag thuis blijven. Asielminister Bart van den Brink verwacht niet met alle gemeenten die niet voldoen aan de spreidingswet te kunnen spreken. Dat zei hij vandaag vlak voor de ministerraad. Het tv-programma Nieuwsuur meldde gisteren dat de minister gemeenten die niet genoeg asielzoekers opvangen vanaf volgende week op de vingers worden getikt. De Verenigde Staten zien enige beweging bij Iran in de onderhandelingen over vrede. Dat heeft minister van Buitenlandse Zaken Marco Rubio gezegd bij een bijeenkomst van de buitenlandministers van de NAVO in Zweden. Op welke vlakken Iran bereid is tot concessies, zei hij er niet bij. En dan het weer. Ook vanavond nog een aardige tijd zonnig. Vannacht koelt het af naar 12 graden. En ook morgen een zonnig en behoorlijk warme dag. Temperaturen tussen de 24 en 30 graden.
4: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
6: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
7: U luistert naar Hindustani Radio,
8: Radio Vahon,
9: digitaal radio, internet vahonfm.nl.
10: अहंकार सातवें आसमान पर पहुंचा होता है तब जाकर के किसी की मां को गाली देने की हिम्मत आती है भाई। आज मुझे दुख के साथ कहना पड़ रहा है।
11: इंसान घर बदलता है, लिबास बदलता है, रिश्ते बदलता है, दोस्त बदलता है, लेकिन फिर भी परेशान रहता है क्योंकि वो खुद को नहीं बदलता।
12: आदमी बड़ा विचित्र है, हम पूछोगे नहीं पर हम बता ही देते हैं, हमें पता है तुम मानोगे नहीं। खुजली चल रही होगी, चलो खुजली चल रही तो उत्तर सुनो। लीचड़ कौन? जो आदमी तुम्हारे सामने किसी दूसरे की बुराई करे और उसे मजा आए, समझ जाना ये लीचड़ है। क्योंकि जो तुम्हारे सामने दूसरे की बुराई कर रहा पक्का है वो दूसरे के सामने तुम्हारी बुराई करेगा। और देवरानी जेठानियों में एक आदेश होती है ऐसी, जब भी बैठक लगती है एक ना एक सहेली या पड़ोसन होती है ऐसी, फलानी ऐसी है, वो ऐसी है, वो ऐसी है, समझ जाना जब ये दूसरे के पास बैठती होगी तो तुम्हारे बारे में कहती होगी। इसलिए दो लोगों से सावधान रहो, किससे? कीचड़ से और लीचर्स।
13: मैं ऐसे तीन लोगों की कभी इज्जत नहीं कर सकता। नंबर एक, जो खुद बदतमीजी से बात करते हैं और फिर उम्मीद रखते हैं कि मैं उनकी इज्जत करूं। नंबर दो, जो सच्चाई जाने बिना सिर्फ एक तरफ की बात सुनकर दूसरे को गलत ठहरा देते हैं। नंबर तीन, जो खुद गलत होते हुए भी

0: आंखों में आंसू और दिल में दर्द रोया, हंसने वालों को क्या पता हंसने वालों को क्या पता रोने वाला जो है किस कदर रोया। तेरी तन्हाई का आलम वही जान सकता है, हाँ हाँ तेरी तन्हाई के आलम वही जान सकता है जिसने जिंदगी में किसी को पाने से पहले खो दिया। हमारे प्रिय साथियों, फाहुन रेडियो के प्रोग्राम आप सुन रहे, मैं आपका सेवक श्याम पूरन भी आपके साथ जो दे रहा हूँ, यही सोचते हुए कि जिन अंदाज में ये कार्यक्रम मैं आपके लिए प्रस्तुत कर रहा हूँ आपको पसंद आता हुआ होगा, इसमें आपको कुछ परिवर्तन जो लगता है क्या लाना है तो यूं ही हमेशा आप बतला सकते हो हमारे प्रिय मित्रों।
1: दिस इज वाहन हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेटन कांतोर आनंद राम सूद वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
3: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B, Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: U luistert naar Hindustani Radio. Radio
0: Digitale radio, waarvan FM.nl.
6: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
7: Wingtech heeft in China een rechtszaak aangespannen tegen de Nederlandse chipfabrikant Nexperia en een aantal bestuurders. Nexperia is een dochterbedrijf van Wingtech, maar de ondernemingen zijn sinds vorig jaar verwikkeld in een flinke ruzie over de controle van de chipmaker, waar ook een verlies mee is gemoeid van 1 miljard euro. De jongen die wordt verdacht van een telefonische bedreiging tegen een Joodse school in Amsterdam blijft 3 dagen langer vastzitten. Wat de bedreiging precies inhield, wil de politie niet zeggen. Het onderzoek is nog niet afgerond. In maart dit jaar ontplofte er bij de school een explosief en moesten leerlingen een dag thuis blijven. Asielminister Bart van den Brink verwacht niet met alle gemeenten die niet voldoen aan de spreidingswet te kunnen spreken. Dat zei hij vandaag vlak voor de ministerraad. Het tv-programma Nieuwsuur meldde gisteren dat de minister gemeenten die niet genoeg asielzoekers opvangen vanaf volgende week op de vingers worden getikt. De Verenigde Staten zien enige beweging bij Iran in de onderhandelingen over vrede. Dat heeft minister van Buitenlandse Zaken Marco Rubio gezegd bij een bijeenkomst van de buitenlandministers van de NAVO in Zweden. Op welke vlakken Iran bereid is tot concessies, zei hij er niet bij. En dan het weer. Ook vanavond nog een aardige tijd zonnig. Vannacht koelt het af naar 12 graden. En ook morgen een zonnig en behoorlijk warme dag. Temperaturen tussen de 24 en 30 graden.
6: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio. En bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47. Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen Vahon Hindustani Radio.
0: बदला दूं ना जिंदगी के सफर को लफ्जों में पिरोया है, अपनी हर गजल को दर्द में भिगोया है, प्लीज आज वाह वाह ना कहना, क्योंकि आज फिर ये दिल किसी की याद में रोया है। साथ क्यों, ये जिंदगी है ना, दर्द खुशी सब आपस में मिला रहता है और वो दोनों के साथ जीना ही पड़ता है। हिट स्टेशन फाहुन हिंदुस्तानी रेडियो पे जहाँ पर आप चुन है,